দেবকুমাৰ সিং, নিয়ন্ত্ৰণ কক্ষত আতিকুর রহমান, শেখ আব্দুল্লাহ আহমেদ আর আনোয়ার আলী, ট্রান্সমিটারত মিথিলেশ কুমার রঞ্জন, মিতুল গগৈ আর আসিফ আহমেদ, আর স্টুডিওত মই জ্যোতি হাজরিকা। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ বন্দনা।

মধুবন অনুষ্ঠানটিত এবারেয়া আশা ভোসলে আর মোহাম্মদ রফির কণ্ঠত ইয়াদো কি বারাত ছবিখনের ইতি গীত, গীতিকার মজরুহ সুলতানপুরী, সংগীত পরিচালনা রাহুল দেব বর্মনের।

মধুবন অনুষ্ঠানটি এইবারিয়া লতা মঙ্গেশকর আর শৈলেন্দ্র সিংর কণ্ঠত ববি ছবিখনের ইতি গীত গীতিকার বিথাল ভাই পটেল সংগীত পরিচালনা লক্ষ্মীকান্ত প্যারিলালর।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত নর।